এহদে মা ও মমতা সিনেমার এই গীতটাকে শুনুন। গাইছন অক্ষয় মহান্তি, প্রফুল্লকর আও সাথী। গীতকে লিখেছেন অক্ষয় মহান্তি।

0: শ্রোতা বন্ধু, রাজা ও রঙ সিনেমার গীত শুনুছন, গীত মানুষ লিখিছন আনন্দ বক্সি, সঙ্গীত সজাইছন লক্ষ্মীকান্ত প্যারেলাল। ইহাছে শুনুন লতা মঙ্গেশকর কণ্ঠতি এই গীতটা।
1: দেশ সেবারে আকাশবাণীর নবে বর্ষর অবিরত সেবা অবসরের আকাশবাণী সম্বলপুর কেন্দ্র মই মাস বার তারিখ সন্ধ্যায় পালন করুচি লোকসঙ্গীতর কার্যক্রম নুয়া নবে। আমার শ্রোতা হেউচন্তি আমার পুঞ্জি এবং সমস্তঙ্কু আমি স্বাগত করুচু সম্বলপুর সহরর তপস্বিনী প্রেক্ষালয়কু। সন্ধ্যা ছটা সুদ্ধা নিজের গরিমাময় উপস্থিতি প্রদান করে আমাকে উৎসাহিত করিবাকু সাদর অনুরোধ।

শ্রোতাবন্ধু আপন মানে শুনুলে গোটে হিন্দি কথাচিত্রর গীতক্রম টি আজ রাজা আর রং সিনেমার গীত গীত মানুষ লিখি আনন্দ বক্সি আর সঙ্গীত সজাই লক্ষ্মীকান্ত প্যারেলাল সময় দিনর এগারোটা বাজবাকে যাচ্ছে হিন্দি সমাচার শুনবে রিলে করে প্রচার করমু আকাশবাণী দিল্লি কেন্দ্র নু।

শ্রোতামানে কার্যক্রম শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু এ শুনুছন আমার সম্বলপুরী গীত কার্যক্রম সঙ্গীতর লহর। এই কার্যক্রমের শেষ গীতটা কেত্র শুনমা, গাইছন নকুল কুঁয়ার, রচনা মোহন সাহু।

শ্রোতাবন্ধু, ঝান্সি রাণী লক্ষ্মীবাই আর জন মহান মা যিয়ে ছুয়াবেলু খণ্ডা চালনা ঘুড়সবার যুদ্ধকলাতে পারঙ্গম থিলে। ইংরেজ শাসনর বিরুদ্ধে সে সাহসিক যুদ্ধ করিথিলে। মাত্র কিছু সৈনিক লোক নেইকরি সে সাহসর সহিত ইংরেজ মানকর বিরোধ করিথিলে। তাঙ্কর আট বছরর পুও দামোদরকে পিঠিতে বাঁধি করি খুড়া চড়িকরি যুদ্ধ করবারটা আজ বি ভাবলে আশ্চর্য লাগসি। মাত্র 29 বছর বয়সটি সে শত্রুর হাতে বীরগতি প্রাপ্ত হইলে। এহা দেশুন মা, এই গীতটা সিনেমা বোলোরাম নু। গীত রচনা করিছেন সাজন অগ্রওয়াল, সঙ্গীত সাজাইছেন সচিন গুপ্তা, গাইছেন সুখবিন্দর সিং।

শ্রোতা বন্ধু, গান্ধীজি মা পুতলি বাই বি আর জনে এন্তা মা যাহক প্রেরণা মহাত্মা গান্ধী জনে সাধারণ মানুষ নু অসাধারণ মানুষটি মহাত্মাটি পরিণত করে মাতা পুতলি বাইর সহনশীলতা আত্মনিয়ন্ত্রণ নৈতিকতা এ সবুথির প্রভাব গান্ধীজি উপরে পড়ি ছোট বেলু মিচ নাই কহবার লাগি সে গান্ধীজি প্রবর্তু লে দুঃখী লোকর সহায়তা করবার শিক্ষা দেবার সহিত গান্ধীজি অহিংসা সত্য সহনশীলতার পাঠ ফিল পড়াই গান্ধীজি নিজের মাকে এগি নিজের জীবনর সর্বশ্রেষ্ঠ গুরু বলে মানু লে এছেন শুনমা রইসজাদা সিনেমার এই গীত গীতকে গাইছেন মহম্মদ আজি ও লতা মঙ্গেসকর গীতকে লিখিছেন ইন্দিবর সঙ্গীত সজাইছেন বাপ্পি লেহরী।

শ্রোতা বন্ধু, আপন মানে শুনুচন্তি বাতায়ন কার্যক্রম। আমি কথা হচ্ছে মা মানক বিষয়ে। মা মানকর কথা কহিলা সময়রে স্বতঃ মনকু মাতা দেবকীঙ্ক কথা চালি আসে। প্রভু শ্রীকৃষ্ণঙ্ক জননী মাতা দেবকী অত্যন্ত ধার্মিক এবং সহনশীল মহিলা থিলে। ভ্রাতা কংসঙ্ক হাতরে সন্তান মানঙ্ক নিপাতর দুঃখকু সহন করি সে নিজর ধৈর্য হরাই নথিলে। তাঙ্ক মাতৃত্বর বেদনা এবং ত্যাগর প্রতীক সদা প্রশংসনীয়। অসীম সহনশীলতার মূর্তিমন্ত প্রতীক সে থিলে। তাঙ্ক চরিত্র আমকু বিপদরে মধ্য আশা রখি ধৈর্যহরা নহয়ে

0: শ্রোতাবন্ধু, দেবী গান্ধারী চরিত্রর উভয় সপক্ষ এবং বিপক্ষ সদা লোক আলোচনার বিষয়। দৃষ্টিহীন ধৃতরাষ্ট্র পত্নী এবং কৌরব মানঙ্কর মাতা গান্ধারী পতি সহচরী সাজি নিজ আখিরে মধ্য পটি বাঁধি সারা জীবন কাটিলে। তাঁর প্রতিভক্তি এবং ত্যাগ পাই সে সদা স্মরণীয় থিলে বি অনেকঙ্ক মতরে দৃষ্টিহীন পতিঙ্ক পাই নিজ দৃষ্টিরে সে সারা সংসারর যাত্রাকু সুগম করে পারিথান্তে। সে যাহা হেউ, সদা ধর্ম ও ন্যায়ের পক্ষরে সে থিলে। মহাভারত যুদ্ধরে সমস্ত পুত্রঙ্কু হরাই মধ্য সে ধৈর্য ও ধর্মর পথ ত্যাগ করে নথিলে। এথর শুনন্তু পোকার কথাচিত্ররু এই গীতটি গাইছন্তি আশা ভোসলে। গীতর রচনা করিছন্তি গুলশন বাউরা, সঙ্গীত আর ডি বর্মন।
1: দেশ সেবায় আকাশবাণী নবেবর্ষর অবিরত সেবা অবসরের আকাশবাণী সম্বলপুর কেন্দ্র মই মাস বার তারিখ সন্ধ্যায় পালন করুচি লোকসঙ্গীতর কার্যক্রম নুয়া নবে। আমার শ্রোতা হেউচন্তি আমার পুঞ্জি এবং সমস্তঙ্কু আমি স্বাগত করুচু সম্বলপুর সহরর তপস্বিনী প্রেক্ষালয়কু। সন্ধ্যা ছটা সুদ্ধা নিজর গরিমাময় উপস্থিতি প্রদান করি

শ্রোতা বন্ধু, আপনার ওড়িয়া লঘু সঙ্গীতর কার্যক্রম শুণুছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর। বর্তমান শুণন্তু শিল্পী প্রেম আনন্দ কণ্ঠে এই গীতটি রচনা করেছেন অরুণ মন্ত্রী, সঙ্গীত পূর্ণ খুণ্টিয়া।

0: শুনুলে হিন্দি কথাচিত্র গীতর লাইভ ফোন ইন কার্যক্রম হ্যালো অনুরোধর পুনঃ প্রসারণ পুঁ থে হ্যালো অনুরোধ শ্রোতা মানে কার্যক্রম শুণুচার আকাশবাণী সম্বলপুর কেন্দ্র কার্যক্রম প্রসারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 317.5 মিটর তথা 945 কিলোহার্টজ যোগে প্রচার করছু সম্বলপুর নিউজ হেডলাইন্স
1: আকাশবাণী সম্বলপুর ইয়াচিনির মুখ্য খবর সঙ্গে মুই তর্পণ কুমার প্রধান। হায়দ্রাবাদ ঠানে আজ 9,400 কোটি টঙ্কার ভিন প্রকল্পর উদ্ঘাটন আর শিলান্যাস কলে প্রধানমন্ত্রী। তেলেঙ্গানাকে দেশের প্রমুখ উৎপাদন শক্তি কেন্দ্র করবার লাগি বহুটে প্রকল্প মান মুড় কলাগলা। প্রকল্প মানকর শিলান্যাস আর উদ্ঘাটন হাজার হাজার নিযুক্তি সৃষ্টি করবা। সংযোগীকরণর প্রত্যেক জাগান রাস্তা রেলপথ আর বিমান বন্দর থি নিবেশ করা যাইছে। খালি জাতীয় রাজপথ থি প্রায় 1,75,000 কোটি টঙ্কার নিবেশ হয়েছে তাকর সম্বোধন থি কহিলে প্রধানমন্ত্রী। বেঙ্গালুরু ঠানে শ্রী শ্রী রবিশঙ্কর 70 বছর আউ আর্ট অব লিভিং 45 বছর পূর্তি অবসরে যোগ দেলে প্রধানমন্ত্রী। আর্ট অব লিভিং ফাউন্ডেসন ইন্টারন্যাশনাল সেন্টর নু নূয়া বনা হইথিবার ধ্যান মন্দিরকে কলে উদ্ঘাটন। গুজরাট ঠানে থিবার সোমনাথ মন্দির পুনঃনির্মাণ 75 বর্ষ পূর্তি অবসরে সোমনাথ অমৃত পর্ব 2026 করা যাচ্ছে পালন। আইবাকাল সোমনাথ মন্দির গস্তি যাবে প্রধানমন্ত্রী। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ভাবে শপথ নেলে টিভিকে মুখ্য সি জোসেফ বিজয়। আসাম বিজেপি নূয়া নির্বাচিত বিধায়ক দল নেতা ভাবে মনোনীত হলে ডক্টর হিমন্ত বিশ্বশর্মা। আজ সম্বলপুর জেলার নাকটিদেউল রেড়াকোল আউ জুজু

শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, আজ সন্ধ্যার যুববাণী কার্যক্রমে আপনার স্বাগত। উপস্থাপনায় মু আপনার যুবসাথী বিষ্ণুপ্রিয়া বারিক। শ্রোতা বন্ধু, প্রত্যেক দিনর কিছু না কিছু বিশেষত্ব রয়েছে, তাহলে আসন্তু জানিবা আজ দিনর বিশেষত্ব ইতিহাস পৃষ্ঠার। আজ ভি দিনরে অর্থাৎ 10 মে 1857 মশায় ভারতের প্রথম স্বতন্ত্রতা বা স্বাধীনতা সংগ্রামের আরম্ভ হয়ে এই স্বতন্ত্রতা সংগ্রাম মিরটু আরম্ভ হয়ে ধীরে ধীরে কানপুর, বরেলি, ঝান্সি, দিল্লি ও অবধ অঞ্চলকে প্রসারিত হয়েছে। 10 মে 1993 মশায় হরিয়ানার সন্তোষ যাদব মাউন্ট এভারেস্ট পর্বতারোহণ করবার সফল হয়েছে। সে বিশ্বর প্রথম মহিলা যিকি দুইথর মাউন্ট এভারেস্ট পর্বতারোহণের সফল হয়েছে। 10 মে 1994 মশায় নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণকায় রাষ্ট্রপতি ভাবে মনোনীত হয়েছে। আউ মধ্য 10 মে

শ্রোতাবন্ধু, আম ভারত হেউছি বিভিন্ন ধর্ম, ভাষা, সংস্কৃতি ও পরম্পরার এক সুন্দর সমাহার। এই বিভিন্নতা হি আম দেশের শক্তি। কিন্তু সমাজে কিছু বর্গ আজি মধ্য শিক্ষা, চাকরি ও আর্থিক সুবিধার বঞ্চিত অছন্তি। সেমানঙ্কো উন্নতি পাইঁ এবং সেমানঙ্কো সমাজর মুখ্য ধারারে সামিল করিবা পাইঁ ভারত সরকার আরম্ভ করিথিলে প্রধানমন্ত্রী 15-সূত্রীয় কার্যক্রম। এই প্রধানমন্ত্রীঙ্কো 15-সূত্রীয় কার্যক্রমরে মূল লক্ষ্য হেউছি অল্প সংখ্যক ও পছুয়া বর্গঙ্কো সামাজিক, আর্থিক ও শিক্ষা দিগরে উন্নতি করিবা। এই কার্যক্রম মাধ্যমরে সরকার শিক্ষা, নিযুক্তি, ঘর নির্মাণ, স্বাস্থ্য ও মহিলা সশক্তিকরণ ভলি বিভিন্ন ক্ষেত্রে সহায়তা প্রদান করুছন্তি। তেবে আসন্তু প্রধানমন্ত্রীঙ্কো 15-সূত্রীয় কার্যক্রমরে কিছু মুখ্য দিক বিষয়ে জানিবা। প্রথম হেলা শিক্ষার প্রসার। শিক্ষা হেউছি উন্নতির প্রথম সিঁড়ি। এই কার্যক্রমরে অল্প সংখ্যক ও দুর্বল বর্গর ছাত্রছাত্রীঙ্কু ছাত্রবৃত্তি, মাগণা পুস্তক ও শিক্ষা নিমিত্ত সহায়তা দিয়াযাউছি, যাহাদ্বারা অনেক অল্প সংখ্যক ও গরিব ছাত্রছাত্রী আজি উচ্চশিক্ষা পাইপারুছন্তি। দ্বিতীয় হেউছি কৌশল বিকাশ ও নিযুক্তি। আজির সময়রে কেবল পাঠপড়া নুহেঁ, কৌশল মধ্য অত্যন্ত জরুরি। তেণু এই কার্যক্রমরে যুবমানঙ্কু বিভিন্ন ব্যবসায়িক প্রশিক্ষণ দিয়াযাউছি, যেপরিকি কম্পুটর শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ, স্বয়ং রোজগার ও কৌশল বিকাশ যোজনা মাধ্যমে যুবমানঙ্কু আত্মনির্ভর করা যাউছি। কারণ গোটি সশক্ত যুবপিঢ়ি দেশের ভবিষ্যৎকু উজ্জ্বল করে পারিব। তৃতীয় হেউছি মহিলা সশক্তিকরণ। সমাজের উন্নতি পাইঁ নারীঙ্কর সশক্তিকরণ অত্যন্ত আবশ্যক। এই কার্যক্রম অধীনরে মহিলামানঙ্কু স্বয়ং সহায়ক গোষ্ঠী, ক্ষুদ্র ঋণ ও রোজগারর সুযোগ দিয়া যাউছি। এহাদ্বারা আজি অনেক মহিলা নিজ পাইঁ কার্য করি নিজ পরিবার ও সমাজকু মধ্য আগকু নেবারে এক অমূল্য অবদান নিভাউছন্তি। চতুর্থ হেউছি ঘর নির্মাণ ও মৌলিক সুবিধা। সমস্তঙ্কর নিজ ঘর তৈরি করিবার এক স্বপ্ন থাকে। গরিব ও পছুয়া বর্গঙ্ক পাইঁ ঘর নির্মাণ পাইঁ সহায়তা দিয়া যাউছি ইন্দ্রাবাস যোজনা মাধ্যমরে। এহা সহিত পানি, বিদ্যুৎ, সড়ক ও স্বচ্ছতা ভলি মৌলিক সুবিধাকু মধ্য গুরুত্ব দিয়া যাউছি। এহাদ্বারা লোকমানঙ্কর জীবনমানরে উন্নত পরিলক্ষিত হেউছি। পঞ্চম হেউছি স্বাস্থ্য সেবা। স্বাস্থ্য হি সম্পদ, এই কথাটি আমি সমস্তে জানু। গরিব ও অসহায় লোকমানে যেপরি স্বাস্থ্য সেবার বঞ্চিত নহেবে সেথিপাই বিভিন্ন স্বাস্থ্য যোজনা কার্যকরী করা যাউছি। শ্রোতাবন্ধু, এহা সহিত অল্প সংখ্যক উন্নতি পাইঁ সাম্প্রদায়িক হিংসা রোকিবা, ধর্মীয় সম্মিলন ও ভাইচারা বড়াইবা, পুলিশ ও সুরক্ষা বলরে অল্প সংখ্যক নিযুক্তি বড়াইবা মধ্য এই 15-দলীয় কার্যক্রমর এক এক পদক্ষেপ। শ্রোতাবন্ধু, এই 15-সূত্রীয় কার্যক্রম কেবল সরকারি যোজনা নুহেঁ, এহা সামাজিক সমন্বয় ও জাতীয় একতার এক সুন্দর পদক্ষেপ। আম দেশরে যেতেবেলে সমস্ত ধর্ম ও সম্প্রদায়ের লোকমানে সমান সুবিধা সুযোগ পাইবে সেতেবেলে ভারত বা আম দেশ উন্নত রাষ্ট্র হয়ে পারিব। ভারতর ইতিহাস আমাকে শিখায় যে যেতেবেলে দেশবাসী একত্রিত হয়ে কাম করেছেন্তি সেতেবেলে ভারত নূয়া উচ্চতাকু স্পর্শ করেছি। তেণু আসন্তু আমি সমস্তে মিশি সমাজে সচেতনতা সৃষ্টি করে অল্প সংখ্যক লোককে সমর্থন জনাইবা ও প্রধানমন্ত্রীঙ্ক 15-দলীয় সূত্রীয় কার্যক্রমকে সফল করিবা। শ্রোতাবন্ধু, এহা থিলা প্রধানমন্ত্রীঙ্ক 15-সূত্রীয় কার্যক্রম সম্পর্কিত এক আলোচনা। আশা করুছি আপনঙ্ক পাইঁ উপযোগী হইথিব। তাহলে শ্রোতাবন্ধু, আসন্তু বর্তমান অন্য এক গীত শুনিবা। কথাচিত্র সিআইডি, কণ্ঠশিল্পী আশা ভোসলে, শমশদ বেগম ও মোহাম্মদ রফি, সঙ্গীত অফি নয়ার, গীত রচনা করছেন মজরুহ সুলতানপুরী।

প্রথমে শুনন্তু চলিত অধিবেশনের প্রচার হওয়ার থাকা কার্যক্রম সম্পর্কিত সূচনা। আজ সন্ধ্যা 6:10 শুনিপারে গোষ্ঠী সঙ্গীত শিক্ষা কার্যক্রম, এতে শুনবে এই মাটি গীত, গীত রচনা সতীশ দাস, ভাষা অহমিয়া। ওড়িয়া লঘু সঙ্গীতর কার্যক্রম সন্ধ্যা 6:30, 6:55 জনজীবন সম্বাদ, লিখুক আকাশবাণী কটক কেন্দ্র। রাতে 7:02 শুণিপারে সম্বলপুর জেলে আঞ্চলিক সম্বাদ। রাতে 7:25 জেলা হালচাল, লিখুক আকাশবাণী কটক কেন্দ্র। রাতে 7:30 কৃষি সংসার কার্যক্রম সঙ্গীত রূপক কুয়ারী চম্পা, রচনা ভোজরাজ বড়ুয়া, সঙ্গীত প্রভুদত্ত প্রধান, প্রযোজনা উদ্ধব উরাম। রাতে 8:02 শুণিপারে সুগম সঙ্গীতর কার্যক্রম শিল্পী রীতি চৌধুরী এবং সুভাষ চন্দ জৈন। রাতে 8:15 দেশাত্মবোধক গীত প্রচার করব। 9:15 শুণবে স্পটলাইট কার্যক্রম, রিলে করবে আকাশবাণী দিল্লি কেন্দ্র। রাতে 9:30 অখিল ভারতীয় রূপক কার্যক্রম, রিলে করবে আকাশবাণী দিল্লি কেন্দ্র। এবং 10:00 শুণিপারে রবি বাসরে অখিল ভারতীয় সঙ্গীত সভা, রিলে করে প্রচার করবে আকাশবাণী দিল্লি কেন্দ্র। এ চলিত অধিবেশনের প্রচার হওয়ার কার্যক্রম সম্পর্কিত সূচনা।

0: জোহার দাদা।
1: জোহার জোহার ভাই।
0: এই তো চিতা চতন মারি গেলে কিনা মা মন্দির কে যেতে লাগে লাগুছে,
1: আজি মার দিন ভাই না,
0: আজ মাতৃদিব
1: দিবস। তো এটা যদিও গোটে কেনে কি পাশ্চাত্য সংস্কৃতি হয়, কিন্তু আমি পাশ্চাত্য সংস্কৃতি মানুষ বি এটা গ্রহণ করবার কথা, যেটা কি আমার নিজের সংস্কৃতি হয়। আবি দেখ নাই গে, গোটে সবুদিন তো এমনি মার দিন হয়, মার দিন বলে কেনসিটা অলগা নাই হবার কথা। কিন্তু
0: দাদা মা বলবার শব্দটা না, কিন্তু পাশ্চাত্য প্রাচ্য সঙ্গে আমি জুড়ি নয় বলে ঠিক না, এটা টোটাল ধরতির কথা আসছে।
1: ঠিক ঠিক সে কথা মোর কথা, কিন্তু কহবার মানে গোটে এনসা এনতা দিন কেনসিটা নাই ন, যেটা মার দিন নই হয়। তো সবুদিন হি মার দিন, আউ আমি এনতা কেনসি দিন মা কে উপেক্ষা করি করি অবহেলা করি করি নাই চলি পারু, কেন্দি বলে মার হাতটা আমার উপরে থিসি বলে আমি চলছু, আর মার যেতকি গুণ থিসি সেটাকে তো কেবে সুঝেই নাই পার।
0: হ্যাঁ দাদা, আজ আমি যাহাকে আজকা জিহি বলি কহুছু কালকে মা নাই কে?
1: হ্যাঁ হ্যাঁ, সবু সবু মা কেবে না কেবে জিহি থিলে, আর ইয়ারে যে জিহি আছে কেবে না কেবে মা হই পারে।
0: হ্যাঁ, আর যেন মার কথা কোয়া হচ্ছে কি জিহির কথা কোয়া হচ্ছে বুঝল কি না? সবুন বড় কথা হচ্ছে যেহেতু মাটা গোটে সমাজকে তারমানে গোটে নয় দিক দেখাউছে, পরিবার ঠানু আরম্ভ করি আমি সমাজ কথা কহু কি দেশ কথা কহু কি সমগ্র বিশ্ব কথা কহু, মা যেহেতু গোটে মুখ্য দায়িত্ব নেব।

0: ভয়গু কথাটি কহমি মানব
1: কাই কথা
0: মো দেহকে টিকে দেখ তো সুখী করে হার্ড হয়ে গলি ন আর ছুয়ার অবস্থা তো দেখুচ ই ছুয়াটা পাঁচ ছ বরস হেউ
1: কাঁ বইলু হরে মতে লোকে কাই তা কহবে জানিছু হইব এতে দিন হেলা বিয়া হেলু ন গুটে নদর পো
0: হেন্তা কথা নাই কহ গো পরর বুদ্ধি কুকুর নিজর বুদ্ধি ঠাকুর আমি দুই পরানি আগ পচ কথা ভাবি করি চলমা তোমার অজার জমিন যেতে থিলা ইছেন কাউ সেতে অছে কে ভাগ হেই করে কেতে কমি গলান ইথি ফে কুটুম বড়ালে কায় অভাব অসুবিধা নে হেবা
1: হইরে মুই তো ছুয়া পুষমি তুই আরু কাকে বুদ্ধি শিখাবু